0: you are. Dit is Robert Vriesen van de ANWB. Er staat file op de A1 Amsterdam-Apeldoorn. 5 minuten vertraging bij Barneveld. 10 minuten vertraging door de grenscontroles op de A12 vanuit Arnhem naar Duitsland. Bij de grens 2 kilometer file vanaf knooppunt Oud-Dijk. En de A67 is dicht, de weg Venlo-Eindhoven. Er wordt een vrachtwagen geborgen op knooppunt Leenderheide. Dat gaat nog wel eventjes duren, moet ook een vangrail gerepareerd worden. Tot die tijd omrijden via Maastricht over de A73 en de A2. En tot zover de ANWB-verkeersinformatie.
1: ताकते रहते तुझको सांझ सवेरे।
2: अस्सलाम वालेकुम, मैं हूँ राहत फतेह अली खान और ये है उजाला रेडियो। उजाला रेडियो को सुनते रहिए और मधुर मधुर संगीत जो है वो सुनते रहिए उजाला रेडियो पे, और मेरे भी गाने सुनिए, औरों के भी सुरीले गाने सुनिए।
3: ये उजाला रेडियो है।

मामा तुम्हारे करे तो नैना एक गाना तो स्टेम फॉन यस देसाई एंड अंकंशिका शर्मा और फिल्म का नाम है भैया जी सुपरहिट में इन द हॉफ्रो प्रीति सिंटा सनी देओल एंड अमीशा पटेल. Ja, een tijdje geleden, en dan heb ik het over begin 2000, zo waren ze enorm populair. En op een gegeven moment werd het een beetje stil. Maar het schijnt dat ze in 2018 weer terug zijn met een nieuwe film, Bhaiya Ji Superhit. Uit de film Doom, dan gaan we weer eventjes way back naar het jaar 2004. Ganaka naam het Dilbara.

द परफेक्ट सॉन्ग फॉर द परफेक्ट वेदर. अच्छा लगता है सारा शर्ट में बतलाना, सीधे पॉइंट पे आओना. दिस टाइम फॉर मोहित चौहान. Heerlijke Ghana, gebracht uit de film Arakshan uit het jaar 2011. Alweer een tijdje geleden, maar nog steeds heel erg mooi. En nog steeds heel erg fijn om naar te luisteren. Zoals deze Hasino Kandivana. Je hoort Raftar en Pile Deal.

और उस ब्रेक के बाद और भी लोगों के लिए गीत हम चलाएंगे। आप भी चाहते हैं कि आपके नाम से मैं गीत चलाऊं? Dan kan je lagertaar, kan je gewoon een appje sturen naar 020-363-0808. Hi, hello, uw naam, kahan se aap app kar rahe hain? Bas yahi kaafi hai. Aakhri geet, heer Andrew aur Chitra ji ke liye uit Maarsebroek. Dank jullie wel aap ke app ke liye. En geniet van jullie weekend, geniet van jouw jaar en geniet van deze zang.